নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি আদিত্য নারায়ণ দাস। নয়াদিল্লি আজ জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএর এক বৈঠক অনুষ্ঠিত হব। এনডিএ সরকারঙ্কর বার বর্ষ পূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতর সবুঠারু দীর্ঘ সময় ধরে নিরন্তর নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করা পরিপ্রেক্ষীতে এই বৈঠকর আয়োজন করা যাইছি। শ্রী মোদীঙ্ক সমেত বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং এনডিএর সমস্ত অংশীদার দলর নেতৃমণ্ডলী এতে অংশগ্রহণ করবে। বৈঠকরে সমস্ত 22টি এনডিএ শাসিত ও কেন্দ্রশাসিত অঞ্চলর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী সামিল হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতর সবুঠারু অধিক সময় পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করেছন্তি। এই ক্ষেত্রে শ্রী মোদী পণ্ডিত জওয়াহরলাল নেহরুঙ্ক কার্যকাল অবধিকে অতিক্রম করেছন্তি। 2014 মে মাস 26 তারিখে শ্রী মোদী ভারতর প্রধানমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছিলেন। শ্রী মোদীঙ্ক নেতৃত্বে গঠিত এনডিএ সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনিপারিছে। 140 কোটির অধিক লোকঙ্ক ভাষা, সংস্কৃতি, ধর্ম বিবিধতা মধ্যে আশা ও আকাঙ্ক্ষা পূরণ করিবার সফল হয়ে পারিছে। বিশ্বস্তরের প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কু সবুঠারু লোকপ্রিয় গণতান্ত্রিক নেতা ভাবে মান্যতা মিলিছে। 30রু অধিক দেশ শ্রী মোদীঙ্কু সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করিছন্তি। রাজ্য সরকার বিভিন্ন

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্জয়
4: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই যিবো। অটো পাই 10000 টাকা, কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু। যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
3: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982।
4: এবে গেল গ্যাস পিএনজি কানেকশন নেবা আহুরি সহজ। সিকিউরিটি ডিপোজিট করিবার তিনোটি সরল উপায়, সমুদয় 4000 টাকা একা সহিত কিংবা 1000 দিন পর্যন্ত দিন পিছা 5 টাকা নচেত প্রত্যেক দিন 1 টাকা।
3: অনলাইন রেজিস্ট্রেশন করে প্রথম গ্যাস বিল রে পান্তু 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশব্যাক। আজই কল করন্তু 1800102982।
4: গেল গ্যাস, সহজ কানেকশন, ভরসা যোগ্য গ্যাস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: কার্যক্রম শেষে দ্বৈতকণ্ঠরে শিল্পী হলে অর্জুন চরণ সামল এবং ইতিশ্রী বেহেরা। গীত রচনা ধর্মানন্দ বেহেরা।

0: মনে রাখ, তুমি কেবল জনে দূত, আমার পরামর্শদাতা নুহ। এ দরবারে সে দেশদ্রোহী মানকর নাম নিও না, যে মানে নিজের প্রাণ ভিক্ষা বদলরে লুটেরা মানক সহ দেশের গৌরবক নেই ব্যাপার করিছেন।
1: মহারাণা, গজনির মহান বিজেতা মামুদকু আক্রমণকারী লুটেরা কই আপন তাঙ্কর অপমান করুছন্তি।
0: অন্যের ভূমিরে অনধিকার প্রবেশ করে লুটতরাজ করিবা, লুণ্ঠন করিবা ডকাতি নহে তাও কোন হেই পারে।
1: মহারাজ, আপনকু মামুদ

0: আহলে রেডিও শুনতে রেবা সরতে ভাই বইনি মনকে মুই বন্ডকু
1: মুই কমলা
0: জোয়ার
1: কর দেলুনি
0: আহলে কমলা কেনে যাই রে লুস বলিনি
1: আয় কো নাই নি বন্ডকু খরা কে দে ব্যাংকে যাই রে লিকাই
0: কাই পানি ফুনা পিলু কি নাই এতে খরা লগাই লুস
1: ও ইয়ারি ধারি কিরি যাই রে লিসি না কেনতি খরা চেকলা নি দেখলুস কি নাই সি ব্যাংক লগে আরি ঠিয়া ই কিরি রেবার আরি কো নাই নি
0: ব্যাংক লগা বল কাই ডাবু ডুয়া মিললা না কেনতি তো কে বললিনি
1: ওই কাই না জানুস কি কাই সে রুন মিললা নি কাই আমকে
0: কাই রুন
1: হে দে তোকে কইলা আর তুই আরি না মাগুস তো
0: মুই আর ন মাগি কি তোকে
1: আজিকালি সরকার আমাই জি টকি মনকে রুন দেলানি নে কি কাই এলে কাম দাম করবা পাই বলি কিরি
0: সেটা আর গটে কাই রুন
1: ওই সরকার সে মিশন শক্তি বলি না জানুস কি
0: আ আ আ আ মিশন শক্তি বলি গরি গটে মাই জি টকি মনকে আবকা দেলাস নি সেটা
1: ওই ওই দেলানি কাই কেড়ে সুবিধা আলানি বন্ডকু এ দে রুন মিনলানি সেটা নেই কিরি কাটা আলে খন্ডে কাম দাম করবার আছে নি আরি
0: এবে যেতে টকি রইলেন সে মনকে ডাবু পতর হল রুন দেলে সে ডাবু কে নেই করি নিজর ব্যাপার বাট করলেন
1: আজি
0: তো সারদা লাবা গীতা চে আমার ভাই বইন জাগি রে ভাই
1: ফোন উঠাও কি
0: ফোন মন আইলানি উঠাই দু তা
1: উঠাইবি
0: উঠাই দেশ তুই
1: আলে হ্যালো সাদা লাগবা গীত
2: হ্যালো
1: কে কইলাসনি কন্তির লু কইলাসনি
2: দলগোবিন মিশ্র
1: জোয়ার লাগু বাবু
2: জোয়ার লাগু জোয়ার লাগু
1: কন্তির নু কইলাসনি না খন্ডে কই দেয়াস
2: দলগোবিন মিশ্র ফুলাই ফুলাই গা কিরমিরা ব্লক ঝাসুয়া জিল্লা
1: কেনতি নিকো আছাস
2: হ্যাঁ বইয়া আর তুমি মানে কেনতা আছো
1: নিকো আছো
0: আলে দলগোবিন বাবু জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার
0: জবর দূর থান ফোন করলা আছাস আমকে শুনি করি জবর সারদা লাগলানি
2: আজি তো সারদা লাবা গীত আছে তোমার মানকর কথাটা বহুত বড়িয়া লাগছে বহুত মানে তোমার উপস্থাপন দুই জনকর বহুত বড়িয়া মুই তো সব চৈতি চান তোমার সব শুনুছি এটা
1: ধন্যবাদ লাগো এমতি ভাল পাইবার এমতি একা ফোন করতে রুয়া
2: কিন্তু কিন্তু আজ গোটে কমপ্লেন আছে
1: কাই হেলা যে
2: আমি তো সবুলে শুনুছ কিন্তু আপন মানে গীতর অনুরোধ নৌছন কিন্তু দুই তিনটা শ্রোতার গীত কে আপন শুনু কৌছন শুনু কৌছন কিন্তু শোনাবার নি
1: আলে আমি সেটা জনাই দেবু আরি কেতে থর ইন্তিমিশা হেসিছি।

0: গীত মিশি না মিললে সরি সেটাকে না বজাই করে আর গোটে বজাই দেবাই এইটাকে আমি হেতু করবো আর এটা জনাই দেবো সবকে
1: যেতে উপস্থাপনা করলু নি আমার যেতে মামা মন সবু বলকে এটা কই দেবু কি জন ব্রতা ভাই বইনি মন মিশা ফোন করলা নি সে মনর গীত হেতে করি বাজাইবা কে কইবু
2: শুনুছ ফল করি তো সেটির লাগি মতে
0: না নাই নাই নাই সেটা একা তো তোমার সর্দার এলে একা আমি সর্দার হবু
2: আলে
0: আজি কাই গীত শুনবা কে মন করলা চাস কই দিয়াস
2: এটা গীতর না আছে জানো তুমি চমকুছ
1: এটা ওড়িয়া গীত বাবু আমার আজ যেন চৈতি জন কার্যক্রম লগে আবকা দেশিয়া গীত
2: আচ্ছা ঠিক আছে তোমার হিসাবে গোটে মানে গীত শুনে দেবো যেটা কি মানে ভাল লাগবা লেখে মোর মোর স্ত্রী লাগি যেটা ভাল লাগবা হেনটা হিসাবে গোটে গীত শুনে দেবে
1: আলে আলে তোমার স্ত্রী কে মিশা ভাল লাগলা পরে আর তোমাকে মিশা ভাল লাগলা পরে পটে নিমান গীত গোটে বাজাই দেবু
2: হ্যাঁ
1: আলে এমতি সে আমাকে ফোন করতে রা বাবু
2: ঠিক আছে ধন্যবাদ
1: রইলুনি জোয়ার লাগো
0: জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার।

0: গুড় পিঠা ছোটা মজি পচে হেটা তুই হেলে মোর মেগের মেট মুই তোর লিটি বুটা কি তো শুনে দেবে
1: কেনতে আজি পিঠা খাইবাকে মনে লাগি
0: এ ও মাসি খরা দিনে পিঠা পুটি ঠিক খাইলে ভাল লাগছি মাসি গুড় পিঠা
1: হ্যাঁ আলে আলে
2: আলে বাবু জোয়ার লাগো
0: জোয়ার লাগো আজ্ঞা আর কেনতা আছে
2: মুই তো ভাল আছি মাতর মকে গোটে পারসন আছে তোমকে
0: হ্যাঁ আজ্ঞা
2: গীত তো তুমি কইলাটা বাজাই দেবি মাতর মাসি বলে বৈনিক মাসি বলবার কি আরে
0: এটা মার ভণিকে
1: মার ভণিকে মাসি
2: ভল কথা ভল কথা মুই জানি ন রে এটা
1: তোমারি মামা কাই কাই এটা বল বাপ তরে লাগি হ্যাঁ আলে আলে তোমার গীত কে শুনাই দেব শুনি দিয়া তেবে
0: ধন্যবাদ মাসি
2: রইলি জয় জয়

খালা জেলে খেলে দিবো আবুদি কালি দেখি বাপের মারা দিদির বাপে কাবা কাবা আরে কুম্বার সাইকেল সুন্দর চাই মানে সাইকেল সাই।

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে, প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে। প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়া যাচ্ছে। তেবে কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগেই চলছে এ বিষয়ে আসন্ত পচারি বুঝবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছ সাথী ওয়ান নম্বর ন জগন্নাথপুর।
2: ভৌণী, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চলছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত টিকে ভালো চলছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলিকন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গার ব্লকেজ রে পানি যা আসা করি পারি, পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পার তার মধ্যে ব্যবস্থা করুছু। তার সহিত প্রত্যেক ওয়ার্ডর যে ড্রেন রয়েছে সেটার ব্লিচিং পকা যাচ্ছে, আশা তেল বি পকা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহের থাকে মশা ধূয়া বি আমার কলোনি মানকরে রাস্তার এমতি গাড়ি বুলুছি। আমার কাম হল একচুয়ালি সেগ্রিগেশন, আমি প্রত্যেক ঘর ভিজিট করছু, লোক বুঝাওছু অলগা অলগা ওদা শুখলা সব অলিয়া আমার দেওয়া লোক মানে দৌঁচান। আমি ম্যাডাম প্রত্যেক দোকান সব ভিজিট করছু, পলিথিন বন্দ বি আমি করছু, তো যেটি বি আমার সোলো সব চৌপতি লোক মানে খাওছেন সেটি বি আমি বারণ করছু। চা স্টলে আমি যাই সেটি বি আমার সচেতন করা হয়েছে, সেটি কাচ গ্লাস বি আমি ইউজ করা লোক মানুষ। প্রত্যেক দোকান আমি যাই ভিজিট করি, ডস্টবিন বি দেখুছু, দুইটা লেখা ডস্টবিন সেমানকে কোয়া হয়েছে রাস্তার ন পকাইকি ডস্টবিন রে পকাইয়া, দোকান পাই স্বতন্ত্র রাত্রে বি গাড়ি বি বুলাওছু। দোকান ভাই মানে তো আগরু যা সচেতন নথিলে এবে ইয়ে সচেতন হয়ে গেলে, কথা মানিকি সে পত্র চৌপতি বি ইউজ করছেন, ডস্টবিন বি সমস্ত রাখিলে, রাত্রে যে গাড়ি বুলুছে গাড়ি বি সমস্তে অলিয়া বি পকাউছেন।
2: বিভিন্ন কাম পাই লোক মার্কেট উপরকে আসুছেন, এতি পাই আমার শৌচালয়ের ব্যবস্থা কেমতি কোন রহিছে?
1: আজ্ঞা রয়েছে ম্যাডাম, দুই প্রকার শৌচালয় আমি রাখিছু, যেহেতু লোক টাউন উপরে বেশি যা আসা করছেন সেই স্বতন্ত্র আমার গোটে পব্লিক শৌচালয় রয়েছে। আউ বস্তি ভিতরে ম্যাডাম আমার গোষ্ঠী শৌচালয় বি রয়েছে, টয়লেট তো সবু লোকের অছি আজ কাম কার্যরে কি কোন গ্যাদরিং, যেহেতু টাউন রয়েছে জায়গার অভাব রয়েছে, তো সেইপাই গোষ্ঠী শৌচালয় মধ্যে আমার রয়েছে বস্তি ভিতরে।
2: তার পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে আপনার মানে কেমতি কোন ধ্যান দৌছেন?
1: সেসব ম্যাডাম আমার এসএজি মানুষ সব হ্যান্ডওভার করা হয়েছে, এসএজি মানে তার দায়িত্ব নৌছেন, প্রত্যেক দিন সেটা সে ক্লিন করছেন, তাহলে ম্যাডাম আমি সব ভিজিট করছ।
2: এইটি তো আমার জন স্বচ্ছ কর্মচারী ভৌণী অনেক, তাঁর সহ টিকি কথা হচ্ছ কেমতি কোণ সে যাই ফিল্ড উপরে কাম করছেন?
3: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার,
3: মো না সুস্মিতা মুখী, ওয়ার্ড নম্বর 11 কাম করে। আমি প্রত্যেক দিন সকাল 5টা-5:30 ভিতরে আসিকি না প্রথমে এনএস ঝাড়ু করু, ড্রেন উপর তল পুরা ঝাড়ু সফা সুতর করিকি না, তারপরে আম ম্যাডাম মানে কুহতি যে আজ কেউ গড়ি কেউ এরিয়া ঝাড়ু হব, আমি সেই এরিয়া বি ঝাড়ু করিকি না, যে যে কমপ্লেন বি থাকে কতবে কেমতি সেগুলা বি সব ম্যাডাম কহতি আমি সব ক্লিন করু যাই।
2: তো আপনি এইসব কাম যেতবে করতে এমনি ভুঁড়ি কেবে মনে আসে না এত অপরিষ্কার কাম সবুলে অলিয়া আবর্জনা পড়ুছে, এগুলা সবুলে কি করব এই কাম ছাড়িদেবি?
3: না ম্যাডাম, ভাবিকি বাহারিছি যে কিছু স্বচ্ছ করবি, তাহলে সেটা ভাবিবি কাহিকি যে এত অলিয়া কাম করবি নি, সেটা কেবে মনে আসবি না যে এমতি কাম করবি নি, সেটা খুশিরে আমি করু, যেটা কি লোক স্বচ্ছতার রহবে, রোগ কাহাকু কিছু নহব।
4: মো না হচ্ছে বিজয়লক্ষ্মী নায়ক, মো 11 নম্বর ওয়ার্ড স্বচ্ছ সাথী ভাবে কাম করছি। মো ওয়ার্ডে 14টা মানে গলি আছে, সবু দিন তো হয়েপারবনি সবু গলি, সেপরে আমি তাঁকু মানে কহিবা পাই পড়ে যে আজি মেন রোড সরলা পরে এই দুইটা গলি ঝাড়ু করিবে, মানে সেই দুইটা গলি করে দিয়ে। আর ড্রেন বি 14টা আছে, তো মিউনিসিপালিটি দুইজন ওয়ার্কর ডেলি দিয়ে আমি, যে ড্রেন গুড়া বেশি মানে ময়লা হয়ে যাই থাকে মানে রোটেট হুয়ে, যেমনি আজ দুইটা ড্রেন হল কালি দুইটা ড্রেন হল, এমনি হয়ে সবুদিন দুই দুইটা ড্রেন সফা করা যায়। সকালে পাইলে মানে আমার গোটে দায়িত্ব সেটা যে কেমতি মেন রোডটা সফা হব, জিম গোটে অছি, জিমটা সফা সকাল ন করলে পড়ে আসেন সমস্ত এক্সারসাইজ করা পাই, সকালে বাহারিকে আমি আগে লোক মানে কোটি অলিয়া পকাউছেন, কোটি রহি যাচ্ছি অলিয়া ট্রাক্টর নেইনি, আমি ফোন করিকি কহি দৌছি যে না এইটি অলিয়া রহি যাইছি কি এইটি লোক মানে পকাই দিয়েছেন উঠাই দিও, তারপরে ঘর ঘর কেউ আমার স্বচ্ছ সেভারে যাচ্ছি যেত।

ডাহা বাড়ুঙ্গা। এই চলচ্চিত্রের শিল্পী থিলে বাবুশান এবং সোহিনী মিশ্র। নিজামক গীতক সঙ্গীতের সজাই থিলে অভিজিৎ মজুমদার।

0: দায়িত্ব নির্বাহ করিবার কার্য অবধি নুহে বরং জাতীয় বিকাশ যাত্রার এক রূপান্তরীকরণ যুগর প্রতিফলনকু দর্শাউছি। এই অবসরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিকটক বিশ্বব্যাপী অভিনন্দনর সুয় ছুটুছে। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুই দেশের লোকঙ্ লাগি নূতন সুযোগ সৃষ্টি করা দিগরে শ্রী মোদী সহ মিলিত প্রয়াস করা লাগি আগ্রহী বলে নিজ অভিনন্দন বার্তায় কহিছন্তি। ইউরোপীয় সংঘর সভাপতি উর্সুলা ভান ডের লিয়ান দেইথিবা বার্তায় কহিছন্তি, শ্রী মোদী নেতৃত্বে ভারত চন্দ্রে অবতরণ করা সহ ভারতর ইউরোপীয় সংঘ মধ্যে সহযোগ অধিক সশক্ত হয়ে পারিছে। ভারতরে অবস্থাপিত যুক্তরাষ্ট্র আমেরিকার রাষ্ট্রদূত সার্গিও গোর প্রধানমন্ত্রী শ্রী মোদীকে এথিলাগি অভিনন্দন জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে সে কইছন্তি, শ্রী মোদীকর দশন্ধি দশন্ধি ধরি উৎসর্গীকৃত জনসেবা এবং সফল নেতৃত্বর এহা হচ্ছে এক সশক্ত প্রতিফলন। সাইপ্রসর রাষ্ট্রপতি নিকোস খ্রিস্টো ডাউলিডেস শ্রী মোদীকে অভিনন্দন জনাইবা সহিত দুইপক্ষ সম্পর্ককে অধিক সশক্ত করা দিগরে মিলিত প্রয়াস জারি রাখা লাগি আগ্রহী বলে কহিছন্তি। দক্ষিণ কোরিয়া রাষ্ট্রপতি লি জে মিউং কহিছন্তি, প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারতর অর্থনৈতিক ও বিকাশর প্রগতিকে উত্তম রূপে মার্গদর্শন দেওয়া সহ বিশ্বস্তরের ভারতর সফলতাকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করাইবা দিগরে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করিছন্তি। সেইভাবে ভারতের অবস্থাপিত ইসরায়েলর দূত রিভেন আজার নিজ অভিনন্দন বার্তায় কহিছন্তি, মোদীঙ্ক নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ মাধ্যমে ভারতর অর্থব্যবস্থাকে সুদৃঢ় করিবারে সফল হয়েছন্তি। জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএর এক বৈঠক নয়াদিল্লিরে অনুষ্ঠিত হেউছি। নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে ভারতর সবুঠারু অধিক সময় পর্যন্ত দায়িত্ব নির্বাহ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করা সহ এনডিএ সরকারক বার বর্ষ পূর্তি অবসরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমেত বিজেপি এবং মেন্টরে সমস্ত দলর নেতৃবৃন্দ এই বৈঠকের যোগ দিয়েছেন। 2047 সুদ্ধা দেশক এক বিকশিত রাষ্ট্রে পরিণত করা দিগরে মোদী সরকারক দৃষ্টিকোণর রূপান্তরীকরণ এবং জাতীয় বিকাশ কার্যক্রম তথা ভিত্তিভূমি ভিত্তিক কার্যক্রম গুলির অগ্রগতি সম্পর্কে এই বৈঠকের সমীক্ষা করা যাইছি। এনডিএ শাসিত 22টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী মানে মধ্যে এই বৈঠকের অংশগ্রহণ করেছেন। মিলিথিবা সূচনা অনুযায়ী বিজেপির জাতীয় অধ্যক্ষ নীতিন নবীন, টিডিপি মুখ্য চন্দ্রবাবু নাইডু, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা মুখ্য একনাথ সিন্ধে, এলজেপি আর নেতা চিরাগ পাশওয়ান, এনসিপির সুনেত্রা পাওয়ার প্রমুখ মধ্যে এই বৈঠকের যোগ দিয়েছেন। নয়াদিল্লিরে আসন্তাকালি অনুষ্ঠিত হওয়ার থিবা নীতি আয়োগের একাদশ গভর্নিং পরিষদ বৈঠকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যক্ষতা করবে। বিকশিত ভারত লাগি প্রধানমন্ত্রী দৃষ্টিকোণ টিম ইন্ডিয়া পরিপ্রেক্ষীরে চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে 2047 সুদ্ধা বিকশিত ভারত লাগি সমাবেশী মানব বিকাশ। সমাজর তথা বয়স, অঞ্চল, লিঙ্গ এবং সামাজিক অর্থনৈতিক পৃষ্ঠভূমি নির্বিশেষে প্রত্যেক ভারতীয় বিকাশ উপরে এই বিষয়বস্তু মাধ্যমে প্রাথমিকতা দিয়া যাইছে। আসন্তাকালি অনুষ্ঠিত হওয়ার থিবা নীতি আয়োগের বৈঠকে এই দৃষ্টিকোণকু বাস্তব রূপ দেওয়া সহ দেশব্যাপী প্রত্যেক নাগরিকক নিকটরে বিকাশর সুফল যেভাবে পৌঁছি পারিব সে সম্পর্কে আলোচনা করা যাবে। এই বৈঠকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালমানে একত্রিত হই তথা মুখ্যমন্ত্রীমানে একত্রিত হই সমাবেশী মানব বিকাশ ঢাঞ্চা, উৎপাদ ভিত্তিক নিযুক্তি, উদ্যমিতা ও অভিবৃদ্ধি বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য, পুষ্টিজনিত খাদ্য যোগাণ এবং সমস্ত লাগি সমানতা ও সম্মান উপলব্ধ করাইবা প্রসঙ্গে নিজ নিজের সুচিন্তিত মতামত ব্যক্ত করবে। অণু আর্থিক অনুষ্ঠান 2.0 লাগি ঋণ নিশ্চিত যোজনার কার্যকারী অবধিকে সরকার বৃদ্ধি করেছেন। আসন্তা অগস্ট 31 কিংবা 20,000 কোটি টাকার গ্যারেন্টি উপলব্ধ হওয়া পর্যন্ত সরকার এই মেয়াদ বৃদ্ধি করেছেন। মুখ্য সম্বাদগুলি পুণি থাকে। ভারতর নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে সবুঠার অধিক সময় দায়িত্ব নির্বাহ করে ইতিহাস রচিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের এনডিএ র 12 বর্ষ শাসন পূর্তি অবসরে আজ নয়াদিল্লিরে জারি রয়েছে মেন্টর বৈঠক এবং আসন্তাকালি নয়াদিল্লিরে প্রধানমন্ত্রীর অধ্যক্ষতায় অনুষ্ঠিত হব নীতি আয়োগের বৈঠক। সম্বাদ শেষ হেলা।
1: আকাশবাণী কটক জেলা হালচাল শুণন্তু ময়ূরভঞ্জ জেলা সম্পর্কে।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি।

শ্রোতা বন্ধু, পুরাতন হিন্দি চলচ্চিত্র গীতর কথা যেতবে উঠে আমন ভিতরে গোটে অলগা ভাবনা সৃষ্টি হুয়ে এবং আমি ফেরি যাও কাহি কেউ দূর অতীতক। গীতগুড়িকর লিরিক বা শব্দ সংযোজনা, গীতর যে ভাব, যে লচক, যে লহর লা এবে আম হৃদয় তন্ত্রী সেসব যে

0: প্রচার করল সুগম সঙ্গীতর বিশেষ কার্যক্রম মূর্ছনা। আজ কার্যক্রমের শিল্পী মানে থিলে বীরেন নায়ক এবং প্রীতি পণ্ডা, গীতগুড়ি রচনা করে গৌর পট্টনায়ক, স্বর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা কলে বিজয় কুমার সামন্তরায়। সময় রাতে আটটা বাজি তিরিশ মিনিট।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি এপর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: তাহলে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবে মোর বিশ্বাস রাখিলি, এবং আজ মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু, কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি এপর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: তাহলে এইটা একদম সিম্পল,